0: ব্যাগ তথা পর্স, মণিপুরে সিঙ্গাপুরে হোল্যান্ড লুঙ্গি, সল, কোরিয়ান টি শর্ট, কমর বন্ধক, দৌরা সুরুয়াল, খুকুরি, টোপি লগায়ত পরম্পরাগত জাতীয় গরগহনা, শিরবন্দী, শিরফুল, টিকমালা, ঢুমরি, ইয়ারলিং, মারবাড়ি, পাটেসুন, বুলাকি, লাহুরে ফুলি, যন্তর চন্দ্রমা, নৌগেড়ি, অসর্ফি, কণ্ঠমালা, মুগামালা, হমিলমালা, ন্যাপুসিক, জাপুসিক, তায়োমালা, লুসং, মাকসি, কল্লি, বিরমলি, আঁসি, খুরপেটো, সুর্কে থৈলি, ডোরি লগায়ত সম্পূর্ণ পোতেকা আইটমহরু পাইনুকা সাথে আধুনিক ডিজাইনকা গরগহনাহরু, রানীহার, চন্দ্রহার, মিনিহার, চোকরহার, মঙ্গলসূত্র, বালাচূড়া, পঞ্চধাতু অঙ্গুঠি, রামলীলা ঝুমকা, পিজোড়া ঝুমকা, সিকরি, লকেট, মাইলি তিলহরি, ছড়কে তিলহরি, ঘুমটো, ক্রাউন, সেন্ডিল, জিম্বু র ব্রুনাইকো মাছা পাইন্ছ।
1: সম্পর্ক ইউর সিঙ্গাপুরে ফেন্সি এন্ড জুয়েলারি শপ, মুক্তিনাথ ব্যাংক এক ঘর মাথি দোলেগৌড়া, প্রোপাইটর আর এন কুমার শ্রেষ্ঠ, মোবাইল 9821484664 র 9811453305। সাথমা বনকেওয়া কালিকা সুন চাঁদি পসল, দুলেগৌড়া হেলপোস্ট চোক, আপনাই ভবনমা ছাপাওয়ালা সুনকা আধুনিক ডিজাইনকা তৈয়ারি গরগহনা র রাশি অনুসারকা পথর পাইন্ছ। অর্ডার অনুসারকা গহনা তৈয়ার গর্নুকা সাথেই পুরানো গরগহনা নয়া গহনাসঙ্গ সাটফের পনি গরিন্ছ। প্রোপাইটর বাজুরাম সুনার, বিনোদ সুনার, মোবাইল 9816695301।
2: कहिले भरियाको सुस्केर आवाज, कहिले गाइने दाईको मन दुख्ने कला, कहिले दुःखमा कहिले सुखमा, तपाईँ हाम्रै गाउँ घर उकाली ओह्रालो भन्जन चौतारी हुँदै गुन्जिन्छ वन पाखा
3: कार्यक्रम लोक भाका
2: মাত্র রেডিও ঢোলবারাহী 103.8 মেগাহার্জ।